জীবন অপাত্রম ভরিছ কেতে হে, নদেল কিছি বলি খুঁজিবি কি হে আউ। শিল্পী সুনন্দা পট্টনায়ক, গীত রচনা করেছেন বৈকুণ্ঠ পট্টনায়ক।

মতে করো প্রভু প্রতিপদ জন্য পুণ্যই জনরে দিশি থায় পড়া কড়ঙ্কর কড়া চিহ্ন। শিল্পী পঙ্কজ জাল, গীত রচনায় বসন্তরাজ সামল।

0: প্রভৃতি তরকারি রূপে খাইবা উচিত। বিভিন্ন ঋতু অনুসারে অঁলা, সেও, কমলা, কদলী, কাজু, অঙ্গুর, পিজুড়ি, পণস, আম্ব, জামু, খজিরকোড়ি, আত, নেহুয়া, লেম্বু, পাচিলা অমৃতভণ্ডা, সপুরি, সপেটা, স্ট্রবেরি ও লিচু প্রভৃতি খাদ্য শরীরকু পুষ্টি করিবা সঙ্গে সঙ্গে শরীর আবশ্যক করুথিবা বিভিন্ন শ্বেতসার, পুষ্টিসার ও স্নেহসার খাদ্য যোগাই থাকে। খাদ্যর সামঞ্জস্যতা, সুষমতা একান্ত আবশ্যক। খাদ্যর সাত্মতা ঔষধ ভাবে কার্য করে, মাত্র বিরুদ্ধ ভোজন শরীরকু রোগগ্রস্ত করায়। বিভিন্ন রোগের খাদ্যর নিয়মতা উপরে গুরুত্ব দেবাকু হইথায়। ঊর্ধ্ব রক্তচাপ, ব্রুকক, যকৃত জনিত রোগের লুণ বর্জিত খাদ্য খাইবা আবশ্যক। বেশি তেল, ঘিও, লুণিয়া, লবণযুক্ত, লহুণী, মাংস, মাছ ও শুখুয়া, পাম্পড়, তৈলযুক্ত আচার খাইবা অনুচিত। বিভিন্ন অসাত্ম খাদ্য খাই আমি কিপরি রোগগ্রস্ত হেউ তাহা বর্তমানের বিচার্য বিষয়। নান, রুটি, কেক, নুডলস খাইবা দ্বারা অগ্নিমান্দ্য, অরুচি প্রভৃতি রোগ হইতায়। অত্যধিক তেল ভজা পরিবা, কদলী চিপস, আগরু সিঝা যাইথিবা পরিবাকু বেশি দিন ফ্রিজরে রখি খাইবা, শুখিলা ফল, সিরাপ ভাবে করা যাইথিবা ফলরস, ছেনা, লহুণী, খুয়া, গুণ্ড দুধ, ক্ষীরসর, অন্ডার হলদিয়া অংশ, চিঙ্গুড়ি, বিভিন্ন প্রকার মাংস, অত্যধিক তেল বনস্পতি ঘিও, চকলেট, আইসক্রিম, মদ্য, তেলরে রখা যাইথিবা আচার ও লুণি বিস্কুট প্রভৃতি খাইবা দ্বারা শরীরের মেদ বৃদ্ধি হওয়া সঙ্গে সঙ্গে মেদজনিত রোগ সৃষ্টি হুয়ে। এণু সাত্ম্য আহার শরীর পক্ষে উপযোগী। এহা শরীর, ইন্দ্রিয় ও মনকু প্রসন্ন রখে। এহা শরীর পক্ষে ঔষধ তুল্য কার্য করে।
1: আমার স্বাস্থ্যরে শুনুলে খাদ্য হি ঔষধ আলোচনা করেছিলেন ডাক্তার রবীন্দ্রনাথ প্রধান।

প্রচার করুছো হিন্দি কথা চিত্রগীত। দ্বৈতকণ্ঠের শিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক কথাচিত্র তেরি নাম।

প্রচার করল হিন্দি কথায় চিত্রগীত। আকাশবাণী পুরী আমার পরবর্তী কার্যক্রম শুনিপারে রিলে করে প্রচার করুছ আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু, মিঠা গীতটি শুণবা পরে আসন্তু ফেরি যা আমার মিঠা কথাবার্তা কো কন। শ্রোতা বন্ধু, মোঠার মিঠা শব্দ শুনে আপনার টিকি রাগি যাও না তো, কারণ আজিকালি মিঠা প্রায়তঃ লোকঙ্কর খাদ্যপেয় শৈলী বাহারি গলা। হ্যাঁ, কাহিঁকি না আজিকালি খাদ্যর স্বাদক নুহে, তার ক্যালোরিজ কু নেই খাওছেন আমার কিছু বন্ধু, কারণ সভিয়ে চাহান্তি সুস্থ জীবন। কিন্তু শ্রোতা বন্ধু, আমার সুস্থ জীবনশৈলী পাই আমার খাদ্যপেয় আসুথিবা উদ্ভিদ মানে বি সুস্থ রহিবা উচিত কি নাহি, বঞ্চিবা পাই যাহা অতি আবশ্যক আমার খাদ্য, বস্ত্র, বাসগৃহ, এই সব তালিকার শীর্ষরে রয়েছে খাদ্য। আমি প্রত্যেক দিন যে খাদ্য খাওছে, নিঃশ্বাস প্রশ্বাস নেউছে, এই সব প্রকৃতির হি অবদান। হলে যদি প্রকৃতি অসুস্থ হয়ে যায় তেবে আপনার জানতে, প্রত্যেক বর্ষ প্রায় 40% ফসল কীটপতঙ্গ কিংবা রোগ দ্বারা নচে প্রতিকূল পাপাগ নষ্ট হয়ে যাচ্ছে। আহার প্রভাব কেবল জন চাষী উপরে হি পড়ুছি তা নুহে, এর প্রভাব আমার সমস্ত উপরে পড়ুছে। তেণু এই বিষয় আমি সমস্তে সচেতন হওয়া নিহতি জরুরি। তেণু এই লক্ষ্যকে নিয়ে প্রতবর্ষ মে 12 তারিখে পালন হচ্ছে আন্তর্জাতীয় উদ্ভিদ স্বাস্থ্য দিবস। এর আপনার বুঝিপারুবে যে উদ্ভিদর স্বাস্থ্যর যত্ন নেওয়া বি আমার দায়িত্ব। আম সুস্থ ভবিষ্যৎ পাই এই ছোট প্রয়াসটি তো আমি নিশ্চয় করে পার। আম খাদ্য সহিত পরিবেশ আউ অর্থনৈতিক উন্নতির মূল আধার হি এই বৃক্ষ শস্য। আম শস্য সুস্থ রহিলে আমি খাদ্য উৎপাদন করে পার, আম পরিবেশ কু সুধারি পার। এবেকার সময়ের সে জনসংখ্যা বৃদ্ধি হেউ বা জলবায়ু পরিবর্তন পাই হেউ কেতে মাত্রার ফসল নষ্ট হেউছি আমি সভিয়ে জানিছি। তেণু এই দিনটি আমাকে মনে পকাই দিয়ে যে আমি নিজ ভবিষ্যৎ বঞ্চাইবা পাই উদ্ভিদর স্বাস্থ্যকু বঞ্চাইবা আউ সমস্তঙ্কু সচেতন করাইবা। তবে শ্রোতা বন্ধু, বৃক্ষলতা মানে যেমিতি প্রাণী জগতর হিত পাই প্রাণ ধারণ করেছন্তি, সেমিতি কেবল আমার পেটর ভোককু নাশ করিবা পাই নহে, আম দেহর রোগকু নাশ করিবা পাই মধ্যে বৃক্ষলতাঙ্কর ঔষধীয় গুণ বি রহিছে। হাজার হাজার বর্ষ ধরে আমি এই সব উপরে নির্ভর করে আসুছু। অবশ্য এবে এহাকু পারম্পরিক চিকিৎসা বা ঘরোই চিকিৎসা বলি কুহা যাউছি, কিন্তু এহা পছরে বৈজ্ঞানিক কারণ মধ্যে রহিছে। আমি ভারতীয়, ভারতর জ্ঞানকারীমা সারা বিশ্বকু আলোকিত করেছি, সেথিপাই আমি কেবে বি আমার ঐতিহ্য, সংস্কৃতি, আমার বৃক্ষলতা ও মূল্যবোধকু ভুলে যাবা নাহি। তবে আসন্তু এবে আপনার মন কথাকু ন ভুলি শুনে নেবা আপনার মন পছন্দর গীত। পুরী সিদ্ধ মহাবীর প্রদ্যুষ কুমার মিশ্র অনুরোধ করেছেন অরিজিৎ সিং কণ্ঠে এই গীতটি।

0: টোল ফ্রি নম্বর 1444 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি।
2: ফসিলা অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
4: আকাশবাণী পুরী আরম্ভ করুছ কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুণবা আসন্তকালি প্রাতঃ অধিবেশনর কার্যক্রম সম্পর্কে সূচনা। আসন্তকালি সকালে 6:05 শুনিপারে ভক্তিগীতর কার্যক্রম আরাধনা, 6:40 শুনিপারে গোস্বামী তুলসীদাসঙ্ক দ্বারা বিরচিত শ্রীরামচরিত মানসর ভাগ সংখ্যা 73, 8টায় রয়েছে সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরাজিতে সংবাদ প্রচার করব আকাশবাণী দিল্লি। কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীত শুনিপারে সকাল 8:30। বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম প্রচার করব সকাল 9টায়। কার্যক্রম সাহিত্য সুধা শুনিপারে সকাল 9:30। সূচনা এবং সঙ্গীতভিত্তিক কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি রয়েছে সকাল 10টায়।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: বর্তমান শুনন্তু ক্ষীরচন্দ্র পোথাঁলଙ୍କ ଗୀତ ରଚନାରୁ ରଞ୍ଜିତା ସେନାପତିଙ୍କ କଣ୍ଠରେ ଏହି ଭକ୍ତି ଅର୍ଘ୍ୟଟିକୁ।

শ্রোতাবন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছিদিন বাকি থিবাবেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু

0: can also listen to this program on our mobile app, News on AIR, and our YouTube channel, News on AIR Official. And that's all in today's Spotlight. Namaskar.
1: Spotlight.
2: आकाशवाणी पुरी आपण माने कार्यक्रम सुनुछंती 103.4 FM रे
3: वीडियो लाइक करबा पे टंका मिलबो सो इजी
4: हसिला अडणा लिंक्स ऊपर क्लिक करंतु नाही आरबीआई कहे
5: सचेतन होंतु सतर्क रहंतु
2: শ্রোতা বন্ধু বর্তমান শুনন্তু মেসেজ দ্বারা গীত অনুরোধর কার্যক্রম হিল্লোল উপস্থাপনা করেছেন রোজিতা দাস কার্যক্রমটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক

শ্রোতা বন্ধু, মিঠা গীতটি শুণবা পরে আসন্তু ফেরিযা আমার মিঠা কথাবার্তা কু। কম শ্রোতা বন্ধু, মোঠার মিঠা শব্দ শুনে আপনার টিকি রাগি যাও না তো? কারণ আজিকালি মিঠা প্রায়তঃ লোকঙ্কর খাদ্যপেয় শৈলী বাহারি গলা। হ্যাঁ, কাহিঁকি না আজিকালি খাদ্যর স্বাদকু নুহে, তার ক্যালোরিজকু নেই খাওছেন আমার কিছু বন্ধু, কারণ সভি চাহাতে সুস্থ জীবন। কিন্তু শ্রোতা বন্ধু, আমার সুস্থ জীবনশৈলী আমার খাদ্যপেয় আসুবা উদ্ভিদ মানে বি সুস্থ রহবা উচিত কি না? বঞ্চা যা অতি আবশ্যক আমার খাদ্য, বস্ত্র, বাসগৃহ, এইসব তালিকার শীর্ষে রয়েছে খাদ্য। আমি প্রত্যেক দিন যে খাদ্য খাওছে